আজ বুধবার, 25শে ভাদ্র, 1948 শকাব্দ, 16ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ এবং 29শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5টা বেজে 25 মিনিট হয়ে 32 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5টা বেজে 37 মিনিট হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 28 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

0: is currently working in Delhi. Meanwhile, Delhi government has also decided to build hostels for 10,000 students studying in colleges and universities across the national capital. In Saudi Arabia, civil defense activated emergency alerts in Mecca, Jeddah and Taif yesterday. Alerts have also been issued and lifted in six cities, including Yanbu, Saudi Arabia's main Red Sea oil port. Saudi Arabia yesterday issued fresh but very brief emergency alerts in Mecca, Jeddah and Taif in the context of potential Houthi attacks. The alerts were lifted in just a few minutes, with authorities saying the danger had passed. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi last night to take an unassailable 2-0 lead in the three-match series. Chasing a target of 160 runs, India comfortably reached 163 for 3 in 14.5 overs. The third and the final match of the series will be played at the same venue in Delhi tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়ের প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। এখন জানিয়ে দিই আজকে সারাদিনের সঞ্চয়িত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রয়েছে সঞ্চয়িত প্রচার তরঙ্গে সুব্রত সঙ্গীত সরব্য 15 মিনিটে আসুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনিন্দিতা ঘোষ। 6:35 মিনিটে রামচরিত মানস। 6:45 মিনিটে ভজন শোনাবেন মিতালী দত্ত। 7:10 মিনিটে যৌবনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে অর্পিতা পাল। 8:30 মিনিটে লোকগীতি শোনাবেন রাগ মঞ্জুরী গোষ্ঠী। 8:50 মিনিটে নজরুলগীতি শিখা বোসের কণ্ঠে, রাস্তারা। 9:10 মিনিটে উপস্থাপনে সুবিধা পোদ্দার। 10:15 মিনিটে অঞ্জুমান, উপস্থাপনা সাদিয়া সাদফ। 11:05 সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনে অভিরূপা ভাদুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী উজ্জ্বল রায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 মিনিটে রয়েছে রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে। 5:20 মিনিটে উর্বশী, উপস্থাপনা পুনম সিং। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 মিনিটে গুলগুলশান। 7:10 মিনিটে আধুনিক গান শোনাবেন সুমনা বন্দ্যোপাধ্যায়। 7:30 মিনিটে তারপর 8:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। 8:30 মিনিটে হরাইজন। 9:15 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এরপরে এসে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুভাষিত। 6:05 মিনিটে সঙ্গীতাঞ্জলি। 6:30 মিনিটে আজকের চাষবাস, বস্তায় আদা চাষ, এই নিয়ে বলবেন তপন কুমার বাইদি। 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য, শিশুর অস্থির যত্ন, ইনি বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 মিনিটে প্রাত্যহিক উপস্থাপনা শান্তম চক্রবর্তী, মৌলি দাশগুপ্ত। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে। 8:00 জানা অজানা, ওজন স্তরের ভাঙন রোধ, এটি বলবেন ডাক্তার শ্রাবণী বসু। 8:05 মিনিটে নজরুলগীতি শোনাবেন শেখা বসু। 8:20 মিনিটে কথিকা জন্ম শতবর্ষের আলোয় রুথিন মিত্র, এনে বলবেন গৌতম সেনগুপ্ত। 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন খেয়াল শিল্পী অত্রি কোটাল। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 মিনিটে জেলা চিঠি, পশ্চিম বর্ধমান থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, পরে গান গানের শেষাংশ। 10:00 গানের বেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুবমণি অনুষ্ঠান মোহনপাড়া জংশন, অতিথি শ্রীময়ী তরফদার, বিশিষ্ট মনোবিদ, সঙ্গে থাকবেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, মল্লিকা চৌধুরী। 12টায় আধুনিক গান শোনাবেন।

বন্দ্যোপাধ্যায়, 12টা 15 মিনিটে লোকগীতি স্বপন মুখোপাধ্যায়ের কণ্ঠে, 12টা 33 মিনিটে শ্রীভবন। মানবাধিকার সুরক্ষায় নিয়ে অঞ্জন কুমার দত্তের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। একটা বাংলা ছবির গান, একটা 45 মিনিটে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিত্রী রায়, 2টা 5 মিনিটে প্রত্যাশা, 2টা 30 মিনিটে আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন গীতাঞ্জলি শুরু হবে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন দিয়ে, উপস্থাপনা বিদ্যাদিত্য মুখোপাধ্যায়, 5টা 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 6টা 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা 38 মিনিটে কৃষি কথার আসর, 7টা 20 মিনিটে সমীক্ষা, 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8টা 30 মিনিটে আইনি কথা, গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, প্রথমে রাগ আহির ললিত, পরে ভৈরবী।

তখন সুভদ্র সঙ্গীতানুষ্ঠানে প্রথমে আহির ললিত, উপরে ভৈরবীরাগে গিটার বাজিয়ে শোনালেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে, এখন রামচরিতমানস, আজ 235 পর্ব।

এতক্ষণ শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 235 পর্ব। এখন শুনবেন ভজন, শিল্পী মিতালী দত্ত।

এতক্ষণ ভজন শুনলেন মিতালি দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন। দিল্লি থেকে সংবাদ একটু পরেই।

0: Jetley Stadium in Delhi last night to take an unassailable 2-0 lead in the three-match series. Chasing a target of 160 runs, India comfortably reached 163 for 3 in 14.5 overs. Sanju Samson top scored with a blistering 57 off 22 balls, while Ishan Kishan remained unbeaten on 38 of 23 balls to guide India home. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল।

গুড মর্নিং, কেমন আছো তুমি? আজকে সকালটা একটু অন্যরকম, কারণ বেশ দুটো দিন যা জমজমাট কাটলো, মানে গণেশ পুজো বম্বেতে খুব ধুমধাম করে বড় রকমভাবে সেলিব্রেশন হয় আমরা সবাই জানি, কিন্তু এখন মনে হচ্ছে কলকাতাতেও কিন্তু বেশ ধুমধামভাবে নানান জায়গায় গণেশ পুজো চলছে। আর লাস্ট দুটো দিন গণেশ পুজোয় যারা দুর্দান্ত ফাটিয়ে মজা করেছে, আমার তো মনে হয় যে যেন মনে হচ্ছিল দুর্গাপুজোই শুরু হয়ে গেছে। মানে যা পরিমাণ আমি ভিড় দেখতে পাচ্ছিলাম টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে, মনে হচ্ছে যে দুর্গাপুজোর অলরেডি তৃতীয়া বা চতুর্থীতে আমরা চলে এসেছি। তবে হ্যাঁ, গণেশ পুজো চলে এলেই আর এখনের যেই আকাশটা আমরা দেখতে পাই প্রত্যেকটা দিন, তখন মনে হয় যে এই তো চলে গেল, আর তো মাত্র কটা দিন, তাই না? তবে দুর্গাপুজোর রেশ মনে চলে এলেও আমাদের রোজ অফিসটা কিন্তু যেতেই হচ্ছে। অফিস, স্কুল, কলেজ কোনোটাই এখন থেকে তো আর ছুটি পড়বে না। তো আর যাই হোক না কেন, সপ্তাহের শুরুতে তাই ধীরে সকালটা শুরু করলে কিন্তু একদমই চলবে না বস। মনে আনন্দ খুশি সবটা নিয়েই চলতে হবে, কিন্তু কাজেও তো যেতে হবে। একটু পর থেকেই আশা করি তুমিও রেডি হয়ে অফিস হোক বা স্কুল কিংবা কলেজের জন্য তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করবে। আর এদিকে দেখো, আমিও কিন্তু একদম স্টুডিওর ঘড়ি দেখে চলে এসেছি সঠিক সময়ে, শুধুমাত্র তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দেবো বলে। যুববাণী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে ঠিক সকাল 7:12 হয়ে 12 সেকেন্ড হলো সময়। আগামী টানা 50 মিনিট আমি অর্পিতা থাকবো শুধুমাত্র তোমার সঙ্গে। সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে কথা বলবো, একটু রিয়ালিটি চেকও দেব। শুধু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে টানা 8 পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে কি আর আজকের সকালটা জমজমাট হয় বলো তো? একদমই নয় নিশ্চয়ই। তাই এখন তোমার জন্য সাজিয়ে রাখলাম একটা মিষ্টি গান, চারিদিকের এই যে মরশুমে কথা বলছি রঙিন করে দিচ্ছি চারপাশ, মানে গানে গানে রঙিন তো করে দিতেই পারি, তাই না? উৎসবের মরশুমে যখন আমরা চলেই এসেছি তখন হোক না একটু রঙিন, শুধুমাত্র মনটা নয় আমাদের চারপাশটাও। দেব অরিজিতের কণ্ঠে রাখলাম এখন তোমার জন্য সেই গানই। গানের পর ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর, সঙ্গে থাকো।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা, চলছে এখন শুভবাণীতে সুপ্রভাতের আসর, আর আমার সঙ্গে আছো তুমিও। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে ইতিহাস বইটার কথা? না, মানে যাদের খুব পছন্দের সাবজেক্ট ছিল হিস্ট্রি তাদের কথা একেবারেই বাদ দিয়ে বলছি, ওই যে এক কচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ, সে যে কী মুশকিল হতো সেটা আমরা যারা মনে রাখতাম তারাই জানি। তবে হ্যাঁ, মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, কোনো না কোনো রকমভাবে সেই সমস্ত সালগুলোকে তো মনে রাখতেই হতো, তাই না? এখন বরং তাহলে সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে চিরটাকাল।

এস এস শিবলক্ষ্মী। জন্ম 16 সেপ্টেম্বর 1916। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ভারতীয় সঙ্গীতকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 1998 সালে ভারত সরকার তাকে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেন। শিবলক্ষ্মী একজন প্রখ্যাত অভিনেত্রী রূপেও বিখ্যাত ছিলেন। তিনি 17 বছর বয়সে মাদ্রাস মিউজিক একাডেমিতে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়েছিলেন। মীরা নামক একটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এবং সেই চলচ্চিত্রে তিনি নিজে মিউজিক করেছিলেন। সেই সময় তিনি ছিলেন কর্ণাটকী সঙ্গীতের একজন নিপুণ গায়িকা। 1966 সালে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র কমনওয়েলথের মহাসচিবের আমন্ত্রণে আমেরিকা যান এবং সেখানে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছিলেন। 1954 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ

বিভূষণ সমাধিতে পদ্মভূষণ উপাধিতে বিভূষিত করে। তাকে সঙ্গীত নাটক একাডেমি ও সঙ্গীত কলানিধি পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল। সাল 1974 তিনি সম্মানিত হন রামন ম্যাগসেস পুরস্কারে। নিকোলাস জেরি জোরাস জন্ম 16 সেপ্টেম্বর 1992। তিনি ছিলেন একজন মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক। জোনাস মাত্র 7 বছর বয়স থেকেই নাট্যমঞ্চে অভিনয় করা শুরু করেন এবং 2002 সালে তিনি তার নিজস্ব একক অ্যালবাম রিলিজ করেন। তিনি তার বড় ভাইদেরকে নিয়ে একটি ব্যান্ড গঠন করেছিলেন সাল 2004। ব্যান্ডটির সদস্য ছিলেন জো এবং কেভিন, যেটি জোনাস ব্রাদার্স নামে খুব পরিচিত ছিল। তার জনপ্রিয় অ্যালবামের মধ্যে নিকোলাস জোনাস রিলিজ করেছিল 2005 সালে, নিক জোনাস রিলিজ হয়েছিল 2014 এবং লাস্ট ইয়ার ওয়াজ কমপ্লিকেটেড রিলিজ করেছিল 2016 সালে। এই তিনটে অ্যালবাম অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। দীনেশ দাস জন্ম 16 সেপ্টেম্বর 1913। তিনি ছিলেন একজন বাঙালি কবি। বাবার নাম ঋষিকেশ দাস এবং মা কাত্যায়নী দেবী। ওনারা 3 ভাই ও 1 বোন ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় মাত্র 12 বছর বয়স থেকে দীনেশ দাস ছড়া লিখতে শুরু করেন। 15 বছর বয়সে নবম শ্রেণীতে পড়ার সময় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। পাশাপাশি 1930 সালে দীনেশ ম্যাট্রিক ও 1932 সালে আইএ পাস করেন। এরপর 1933 থেকে 1934 সালে তিনি স্কটিশ চার্চ কলেজের বিএ ক্লাসে ভর্তি হন। যদিও বিপ্লবী সমিতির কাজ ও কাব্য সাহিত্য চর্চার চাপে তার বিএ পরীক্ষাটা দেওয়া হয়নি, পরে নতুন করে আবার কলেজে ভর্তি হয়ে 1938 সালে বিএ পরীক্ষায় পাশ করেন। 1959 সালে প্রকাশিত দীনেশ দাসের প্রথম শ্রেষ্ঠ কবিতা সংকলন উল্টো রথ পুরস্কারে ভূষিত হয়। এরপর সাল 1980 নজরুল একাডেমি থেকে তিনি প্রথম নজরুল পুরস্কার পান এবং 1982 সালে শেষ কাব্যগ্রন্থ, যার নাম রাম গেছে বনবাসের জন্য, দীনেশ দাসকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করা হয়। আজকের মতো আজ এই পর্যন্তই আজকের দিনের কথা। এবারও আবার গানে ফিরে যাওয়ার পালা। একটা মিষ্টি গান জোশ সিনেমা থেকে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে সাজিয়ে রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। গানের পরে আবারও ফিরে আসবো। আজকে একটা বিশেষ দিনে নিয়ে কথা বলবো। আজকে একটা বিশেষ দিন, সেটার কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সঙ্গে, সেই দিনটা ওতপ্রোতভাবে প্রত্যেকটা সময় কীভাবে জড়িয়ে আছে সেটা নিয়েও কথা বলবো, তবে গানের ওপারে। তাই কোথাও যেও না, শুনতে থাকো চলছে অর্পিতার সঙ্গে সুপ্রভাত।

গানের পরে ফিরে এলাম আমি। অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে তো কথা বলার আগে তোমায় বলি যে এই সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি আগে কি করো, মোবাইল ফোন হাত দাও। কারণ মোবাইল তুমি দেখো বা না দেখো, তোমাকে অ্যালার্মটা তো কাটতে হয়, তাই না? তাই সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলের অ্যালার্ম বন্ধ করা থেকে শুরু করে হোক, বা ইন্টারনেট ব্যবহার করা, গাড়িতে যাতায়াত, চিকিৎসা, আবহাওয়ার পূর্বাভাস, এই সমস্ত কিছু আমাদের জীবনে কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই যুক্ত রয়েছে। মানে বিজ্ঞানের অবদান আমাদের সঙ্গে এখন এই সময় দাঁড়িয়ে যে কতভাবে জড়িয়ে রয়েছে সেটা আমরা কাউন্ট করতে শুরু করলে আর শেষ হবে না, তাই না? আর সেই সমস্ত কিছু নিয়ে যখন কথা হবে, কেন কথা হবে, তার কারণ হচ্ছে আজ ইন্টারন্যাশনাল ডে অফ সায়েন্স। এই বিষয়ে আমাদেরকে কথা বলতেই হবে। আর আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সেটা তো তোমায় তার আগে জানাই। দেখো, বিজ্ঞান শুধু ল্যাবরেটরিতে বসে গবেষণা করার বিষয়বস্তু কিন্তু একদমই নয়, কারণ বিজ্ঞানই একমাত্র আমাদেরকে সহজ করে জীবনকে ভাবনা চিন্তাতে, সাহায্য করে সমস্যার সমাধান খুঁজে বার করতে, এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজাটাও কিন্তু এই বিজ্ঞানই খুলে দেয়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আজ এমন অনেক রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে যেগুলো একসময় মানুষের কাছে ছিল ভয়ের কারণ। প্রযুক্তির উন্নতির ফলে কিন্তু এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে, যেটা কিছু বছর বলবো না, বেশ কয়েক বছর আগেও অনেকটা কঠিন হতো। যারা একটু 90s মধ্যে জন্মেছে তারাও জানে যে যখন আমরা রিচার্জ করতাম আমাদের একটা কার্ড দেওয়া হতো যেটা আমরা কয়েন দিয়ে স্ক্র্যাচ করতাম, এবং সেটার লিমিটেশান কিন্তু খুব অল্প ছিল। মানে ওইটুকু সময়ের মধ্যে তোমাকে বেঁধে দেওয়া হতো, সেইটুকু সময়ের মধ্যেই তুমি কথা বলতে পারবে, তারপর তুমি আর কথা বলতে পারবে না, তোমার সেই ভ্যালিডিটি সেই দিনের জন্য শেষ হয়ে যাচ্ছে। তারও আগে ছিল টেলিফোন, তারও আগে ছিল চিঠি। তো সেই সমস্ত ধীরে ধীরে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে এখন কিন্তু জাস্ট কয়েকটা সেকেন্ড লাগে, জাস্ট আঙ্গুলের খেলা, তাতেই কিন্তু তুমি তোমার প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগটা অনায়াসেই করে ফেলতে পারো, তাই না? আর শুধু তাই নয়, বিজ্ঞান কিন্তু শুধুমাত্র আবিষ্কার

নয় বিজ্ঞান আমাদেরকে প্রশ্ন করা ধরো বা উত্তর খোঁজা এবং মানুষের জীবনকে আরও অনেক ভালো করারই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। এবার কথা হলো বিজ্ঞান আমাদেরকে শেখাচ্ছেটা কি, কি শেখায় বিজ্ঞান আমাদের, বিজ্ঞানের সবচেয়ে সুন্দর বিষয়টা ঠিক কি জানো কি? বিজ্ঞান আমাদের অন্ধভাবে কোনো কিছুই বিশ্বাস করতে বলে না, বরং সুন্দর করে প্রশ্ন করতে শেখায় যেটা কেন হলো বা কিভাবে হলো, এটার প্রমাণ কি, প্রমাণ কি করা সম্ভব, মানে যদি কিছু রেজাল্ট বেরোয় তাহলে সেটা আমাকে প্রমাণ করে বলতে হবে যে এটা তুমি কেন বলছো, যুক্তি দাও তাহলে আমি সেটা শুনব। একজন সত্যিকারের বিজ্ঞান মনস্ক মানুষ কিন্তু সেই কারণেই খুব কৌতূহলী হন, মানে যেটা দেখছে সেই বিষয়ে যতক্ষণ না পুরোপুরি তার জানার সবটা হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি সেই বিষয়টার মধ্যেই পড়ে থাকেন যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কেন হলো, কিভাবে হলো, এইটা হলে কি হবে বা এটা না হলে কি হতো, নানান নানান নানান রকমের প্রশ্ন কিন্তু তার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তারপরেই কি হয়, তিনি সেই ভুলটা থেকে শেখেন বা ধরো নতুন কিছু তথ্য পেলেন, শেখা প্রমাণের ভিত্তিতে আবার নিজের ধারণা পরিবর্তন করতেও তিনি প্রস্তুত থাকেন। মানে যেটা হয় জাম্বল ল্যাব সবসময় আমাদের চলে, একটা কিছু আমরা যদি ভাবি এবং তারপর সেই জিনিসটা যদি আমাদের সামনে অন্যভাবে প্রেজেন্ট হয় তখন তো আমাদের মনেও প্রশ্ন আসে, তাই না, যে এটা কেন হলো বা কীভাবে হলো, যদি না হয় তাহলে এটা যদি অন্যটা হয় তাহলে সেটা হলে কি হতো, নানান রকম প্রশ্ন কিন্তু আমাদের মধ্যেও ঘুরপাক করে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পেতে এমন একটা জায়গায় গিয়ে আমরা থামি যেটা হয়তো এমন সময় গিয়ে থামলাম সেখানে যেই জিনিসগুলো আমাদের অজানা ছিল সেই জিনিসগুলো আমরা জেনে গেলাম, আমাদের জ্ঞান বৃদ্ধিও হলো। তো সেই জানা বোঝার চেষ্টা এবং খিদে সবটাই কিন্তু রাখতে হয়। বিজ্ঞান শুধু আমাদের চারপাশের পৃথিবীটাকে বোঝায় না, আমাদের চিন্তা করার পদ্ধতিটাকেও বলা যেতে পারে অনেকটা বদলে দেয়। এরপরে বলি বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে, মানে বিজ্ঞান আর ভবিষ্যৎ, এটা কিন্তু এই দুটো শব্দ একে অপরের পরিপূরক বলা যেতেই পারে। আজ পৃথিবীর সামনে রয়েছে জলবায়ু পরিবর্তন, দূষণ, শক্তির সংকট, খাদ্য নিরাপত্তা এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা, আর এই সমস্ত সমস্যাগুলোর সমাধানে বিজ্ঞানের ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিনিউয়েবল এনার্জি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস রিসার্চ থেকে আবার বায়োটেকনোলজি, এই প্রতিটা ক্ষেত্রেই নতুন নতুন গবেষণা আমাদের ভবিষ্যৎটাকে কিন্তু অনেকটা বদলে দিচ্ছে। তবে বিজ্ঞান যতই শক্তিশালী হোক না কেন, আমাদেরকেও কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ আমাদেরকে আরেকটু বেশি দায়িত্বশীল হতে হবে। অনেক কিছু আমাদের সামনে চলে আসছে, এই যদি আমি বলি এআই এর কথাই, এআই যেমন আমাদেরকে ভালো করছে ঠিক সেরকমভাবে কিন্তু যারা যারা মিস ইউজ করছে সেই মিস ইউজটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার নিচ্ছে। দিনে দিনে স্ক্যাম বেড়েচ্ছে এবং এই যে স্ক্যামের পরিমাণ বেড়েই যাচ্ছে, এবং সেটা কিন্তু একটাভাবে হচ্ছে না, নানান রকমভাবে হচ্ছে, সেটা তোমার ফেস হোক, তোমার টাচ হোক, তোমার গোপন কিছু আইডেন্টিটি সেটা তার কাছে চলে যাওয়া হোক, বা তুমি কোনো কিছু কনভারসেশন করছো সেখান থেকে কিছুভাবে জেনারেট হচ্ছে, তো নানান রকমভাবে কিন্তু কাজটা হচ্ছে। তাই আমাদের হাতে যখন উন্নত টেকনোলজি আছে, সেই উন্নত টেকনোলজিটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো এবং সেটা কতটা হেল্পফুল হবে, সেটার দায়িত্ব, সেটার রেসপন্সিবল কিন্তু আমাদেরকেই নিতে হবে। কারণ সেটা যদি আমরা দায়িত্বভাবে না পালন করি তাহলে সেটা খারাপই হবে, ভালো নয়। আর এটাও আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞান উন্নত হচ্ছে মানুষের কল্যাণের জন্য, ধ্বংসের জন্য কিন্তু নয়। অনেকেই বলছেন যে এতটা উন্নত না হলেও হয়তো পারতো, এত আপডেটেড লাইফ হয়তো না হলেই ভালো হতো, আগের জীবনই ভালো ছিল, কিন্তু উন্নত হচ্ছে ভালোর জন্য হচ্ছে। অনেক কিছু যেগুলো কঠিন কাজ হতো সেইগুলো খুব ইজি হয়ে যাচ্ছে আমাদের জীবনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই যখন বিজ্ঞান আমাদেরকে ভালো কিছু দিচ্ছে সেই ভালোটাকে ভালোভাবে রাখার দায়িত্ব কিন্তু আমার তোমার, সেই খেয়ালটা আমাদেরকেই রাখতে হবে। আবারও গানে একটু ফিরে যাই, কথা হবে, মানে কথার মাঝে যদি একটু গান না থাকে তাহলে কি আর তুমি আমাকে শুনবে বলো, বলবে অর্পিতা অনেক কথা হলো এবার একটু ব্রেক দাও, একটু চাই বা কফিতে চুমুক দিই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, এই ব্রেক টাইমটা তো আমারও তোমাকে দেওয়া উচিত, তবে হ্যাঁ সবসময় মিউজিক্যাল ব্রেকই দিই তোমাকে, সঙ্গে তুমিও রেডি হয়ে নাও, রেডি হতে হতেই আমাকে শুনতে থাকো,
আবারও ফিরে আসছে গানের পর কথা।

তোমার সঙ্গে আমার আবারও একটা গান অরিজিৎ সিং এর কণ্ঠে গ্যাংস্টার সিনেমা থেকে, ঠিক এমন এভাবে সাজিয়ে রাখলাম শুধুমাত্র তোমার জন্য। গানের পর ফিরে আসছি, শুনতে থাকো, কোথাও যেও না কিন্তু।

সংঘাত প্রতিরোধ বা আগাম সতর্কতা, এটা কিন্তু নানান রকমভাবে কাজ করে। যেমন হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সীমানা পর্যবেক্ষণ করে, অবৈধ সেনা সমাবেশ বা অনুপ্রবেশ শনাক্ত করা যায় এটার মাধ্যমে, যেটা আকস্মিক যুদ্ধ প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া ডেটা অ্যানালিটিক্স ও এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ বিশ্লেষণ করে কোনো অঞ্চলে সংঘাতের পূর্বাভাস রয়েছে কিনা সেটা বোঝা সম্ভব হয়। এছাড়া রয়েছে নিরস্ত্রীকরণ ও চুক্তি বাস্তবায়ন, সেই প্রসেসটা কিভাবে হয়, সেটা হচ্ছে পারমাণবিক ও রাসায়নিক নজরদারি একটা দ্রুত গতিতে কাজ করে এই মাধ্যমে। এই সিস্টেমটাকে বলা হয় সিসমোলজিক্যাল বিজ্ঞান, যেটাকে বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ভূমিকম্প বিদ্যা। এই বিদ্যা ব্যবহার করে কোনো দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে কিনা সেটা ধরা যায়। এছাড়া রয়েছে উন্নত নজরদারি প্রযুক্তি, যেমন ড্রোন, নাইট ভিশন ক্যামেরা এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে জাতিসংঘের শান্তিরক্ষীরা নিজেদের ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এছাড়াও রয়েছে মাইন অপারেশন, ড্রোন, মেন্টাল ডিটেক্টর এবং এআই চালিত রোবট ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিজ্ঞান উন্নত প্রযুক্তির মাধ্যমে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, যেটা না বলেই নয়, যুদ্ধাহতদের দ্রুত চিকিৎসা করা বা কৃত্রিম অঙ্গ তৈরি এবং যুদ্ধ অঞ্চলে মহামারী প্রতিরোধে কিভাবে দ্রুত চিকিৎসা করা সম্ভব, বিজ্ঞান কিন্তু সেটা নিয়েও কাজ করছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, মহাকাশ গবেষণা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকটের মতো বিষয়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসঙ্গে এখন কাজ করেন, আর এই যৌথ প্রয়াস বৈরী দেশগুলোর মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা প্রয়োজন। দেখো, কাজ প্রত্যেকে করছে নিজের নিজের কাজ, এবং যে পরিমাণ রিসার্চ ওয়ার্ক চলে, যে পরিমাণ পরীক্ষা দিতে হয়, মানে এই যে নতুন টেকনোলজি আমরা ব্যবহার করছি সেটার পিছনে তো হাজার হাজার মানুষের অবদান রয়েছে, তাই না? আর আমাদের এই যুগে এখন দাঁড়িয়ে, আমরা এই যে 5G যুগে দাঁড়িয়ে এত কথা বলতে পারছি, এত স্পিড হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, সেটা একদিকে যেমন ভালো হয়েছে অন্যদিকে খারাপ হয়েছে, যেটা আমরা কোনো না কোনো সময় তো পড়েইছি এবং রচনাও হয়তো কোনো না কোনো সময় তুমিও লিখেছো, যে বিজ্ঞান আমাদেরকে সুন্দরভাবে এগোতে সাহায্য করছে না, অনেকটা বেশি পিছিয়ে দিচ্ছে। বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ, এই কথাটা কোনো না কোনো সময় তো তুমিও শুনে থাকবে। তো আশীর্বাদ আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর প্রচুর কাজ চলছে এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে, আর এই বিজ্ঞানটাকেই, এই তাদের কাজকে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আমাদের। আর না হলে কিছুই না, মানে অনেক সময় অনেক দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমি তুমি আমরা পিছিয়ে যাব, আর আমরা কখনোই পিছোতে চাই না, আমরা আর যাই হোক হারতে তো চাই না, আমাদের যুদ্ধ করে যেতে হবে আর যুদ্ধে জিততে হবে। সেটা কিসের যুদ্ধ? হাতাহাতি নয়, কোনো বন্দুক নিয়ে নয়, নিজেদের জীবন যুদ্ধে জিততে হবে, কারণ আমরা এখানে হারার জন্য কোনো কাজই করি না, প্রত্যেকেই জেতার জন্য কাজ করে, অন্তত 100% না হলেও 80-90% সেই পর্যন্ত যেতে গেলে আমাকে 100% এফার্টটা দিতে হবে। তাই যেই জিনিসগুলোকে তুমি ইউজ করছো নিজেকে সেই কন্ট্রোলটায় বেঁধে রেখো। এখন হাতে ফোন পেলেই আমরা দিন রাত 24 ঘন্টায় যে স্ক্রল করতে থাকবো সেটা নয়, যেটুকু কাজ দরকার সেটুকু করো, যেটুকু নয় সেটুকু করো না, সেই কন্ট্রোলটা আমাদের নিজেদেরকেই করতে হবে। বাজারে সমস্ত কিছু অ্যাভেলেবেল তো বটেই, কিন্তু কাকে তুমি কিভাবে কতটা ইউজ করবে সেটা তো তোমার উপরে, তাই না? এখন ক্যাকটাস ফসিলস এবং লক্ষ্মী ছাড়া এই ব্যান্ডগুলো একসঙ্গে মিলেমিশেও কিন্তু একই কথা বলছে, আমরা হারি না হারতে পারি না। গানে গানে এই গানটাই রাখলাম এখন তোমার জন্য, তারপর ফিরে আসছি, শুনতে থাকো।

আমরা হারি না, হারতে পারি না, আর সেই কারণেই তোমায় বারবার বলছি। আমরা কখনোই তো হারবো বলে কোনো কিছু শুরু করি না, তাই না? অন্তত সেই কাজটা যাতে সফলতা পায় সেই কারণেই আমরা সমস্তটা করি। আর আজকে ইন্টারন্যাশনাল ডে অফ সায়েন্স নিয়ে যখন কথা হচ্ছে, সেই কথাটাই বারবার বলা যে বিজ্ঞান সাহায্য করছে আমাদের জীবনটাকে আরও অনেক বেশি স্মুথ করতে, অনেক বেশি ভালো টেকনোলজি আমাদেরকে উপহার দিতে। তাই সেই জিনিসগুলো যাতে খুব একটা মিসইউজ না হয় সেটার নজর আমাদেরকেই রাখতে হবে। একদম শেষের দিকে চলে এসেছি স্টুডিওর ঘরে, বলছি 7:50 হয়ে 48 সেকেন্ড হয়ে গেল সময়, মানে হাতে সময় একদম শেষ। শেষে একটু কিছু কথা বলি, যেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে দেখো বিজ্ঞান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেটা তোমার হাতে যে স্মার্টফোন আছে তার মধ্যেও রয়েছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন টেকনোলজি এবং অসংখ্য সায়েন্টিফিক ইনোভেশন। এবার তুমি যে জিপিএস ব্যবহার করে রাস্তা খুঁজে নাও সেখানেও রয়েছে বিজ্ঞান। আবার তুমি যে ওয়াইফাইটা ব্যবহার করছো সেটাও কিন্তু বিজ্ঞানেরই ফল। আবার তুমি যখন হাসপাতালে গিয়ে এক্সরে, এমআরআই, ব্লাড টেস্ট বা অন্য কোনো ডায়াগনস্টিক টেকনোলজির সাহায্য নাও তখনও কিন্তু বিজ্ঞানের অবদান রয়েছে। মানে সব জায়গায় বিজ্ঞান রয়েছে এখন এই সময় দাঁড়িয়ে, তাই না? আর অন্যদিকে আজকের কৃষিক্ষেত্রে দেখো উন্নত বীজ, ইরিগেশন টেকনোলজি, ওয়েদার ফোরকাস্টিং এবং এই সমস্ত কৃষকদের নানানভাবেই সাহায্য করে চলেছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান আমাদের চারপাশে আছে কিন্তু আমরা অনেক সময় তার উপস্থিতিটা খেয়াল করি না। আর বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে একটা হলো চিকিৎসা ক্ষেত্র। এক সময় যে রোগগুলোকে মানুষ ভয় পেত, যার চিকিৎসা প্রায় অসম্ভব ছিল, আজ তার অনেকগুলো চিকিৎসা কিন্তু সম্ভব হয়েছে। গবেষণা ও মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে নানান রকম দিক খুলে গেছে এখন এই মুহূর্তে। এছাড়া নানান রকম অ্যান্টিবায়োটিক্স, ডায়াগনস্টিক টেকনোলজি, সার্জারি, মেডিকেল এই সমস্ত কিছু মানুষের জীবন রক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর আজকের দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ওয়ার্ডটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল সেটা যারা ইউজ করছে প্রত্যেক দিন নিজেদের নিত্যনতুন কাজে তারা জানে। আর বিজ্ঞানের সঙ্গে পরিবেশেরও কিন্তু একটা লিঙ্ক রয়েছে। বিজ্ঞান শুধু মানুষের সুবিধার জন্য নয়, আজ পৃথিবীর সামনে একটা বড় চ্যালেঞ্জ হলো এই ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার ক্রাইসিস, ডিফরেস্টেশন, পলিউশন, এনার্জি ক্রাইসিস, ফুড সিকিউরিটি। এই সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজতেও কিন্তু বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা ধরো সোলার এনার্জি, উইন্ড এনার্জি, ইলেকট্রিক মোবিলিটি, এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি, সমস্ত কিছুর ক্ষেত্রে বিজ্ঞান এবং গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করছে। আর আমাদের ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে তার অনেকটাই নির্ভর করছে আমাদের আজ এই বিজ্ঞানকে আমরা কীভাবে ব্যবহার করছি তার উপর। নানান রকমভাবে এই যে গাছপালা কাটা হচ্ছে মেশিনের সাহায্যে কিন্তু হচ্ছে এখন, নানান রকম বড় বড় গাছ কাটা সেটাও কিন্তু সায়েন্স। এবার সেই যে টেকনোলজিটা বেরিয়েছে সেটাকে গাছ কাটার জন্য ইউজ করব না অন্য কোনো কাজে, ভালো কাজে ব্যবহার করব সেটা তো আমাদের হাতে, তাই না? তাই ভবিষ্যৎটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভবিষ্যতের বিজ্ঞান, এবার একটু ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে রেকমেন্ডেশন সিস্টেম, হেলথ কেয়ার থেকে এডুকেশন, সায়েন্টিফিক রিসার্চ থেকে অটোমেশন, এআই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আজকে। কিন্তু টেকনোলজি যত শক্তিশালী হবে দায়িত্ব কিন্তু আমাকে বাড়তে হবে। আমাদের প্রশ্ন করতে হবে এআই কিভাবে মানুষের উপকার করবে, কিভাবে প্রাইভেসি রক্ষা করা হবে, কিভাবে সমস্ত কিছু সামলানো যাবে, কিভাবে টেকনোলজি সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে মানবিক মূল্যবোধের উন্নতিটারও জরুরি। আজকে এত কথা বলার কারণ একটাই, কারণ আজকের এই বিশেষ দিনে আমাকে তোমাকে এটা বুঝতে হবে যে আমাদের বিজ্ঞান তখনই সার্থক রূপ পাবে যখন আমরা সেই জিনিসগুলোর ব্যবহার সফলভাবে করব। কারণ যখন বিজ্ঞান একটা সুন্দর ভালো সফলতা লাভ করবে সেটাই কিন্তু যারা রিসার্চ করছে সেখানেই তাদের সার্থকতা লুকিয়ে রয়েছে। শুধু নতুন টেকনোলজি তৈরি করলেই তো হবে না, সেটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আর সেই ভালোটা যাতে মানুষের হয় সেটা ভেবেই কিন্তু গোটা বিশ্বে

প্রচুর মানুষ রিসার্চ করছেন, সেই টিমটাকে আমরা যদি সাপোর্ট করি সেটার তখনই সাপোর্ট করা হবে, সেটা হচ্ছে ভালোভাবে যদি আমরা সেই তাদের আবিষ্কারটাকে সম্মান জানাই, ভালোভাবে সঠিক জায়গায় কাজ করি, তাই না? আজকের মতো এটুকুই, আবারও কথা হবে তোমার সঙ্গে নতুন দিনে নতুন সকালে, কারণ স্টুডিওর ঘড়ি বলছে আজকে যেতে হবে, বলছে আমাকে অর্পিতা এবার তোমার সময় প্রায় শেষ, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 7:55 হয়ে 28 সেকেন্ড হয়ে গেল সময়, হ্যাঁ বিদায় বলার সময়, তবে হ্যাঁ কথায় রেখে যাই না, গানে গানে রেখে যাই, অনুপম রয়ের কণ্ঠে ভালোবেসে বাসনা সেই গানটাই রেখে যাচ্ছি কিলবিল সোসাইটি সিনেমা থেকে। কথা হবে আবারও নতুন দিনে নতুন সকালে নতুন বিষয়ে তোমার সঙ্গে, টাটা।

1008 kHz মিডিয়াম ওয়েভ সঞ্চিত প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতে নিবেদনে রাগ মঞ্জুরি সম্প্রদায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জুরী।

শুনছিলেন রাগমঞ্জুরির পরিবেশনায় লোকগীতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

আকাশবাণী কলকাতায় এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও বাংলা DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হলো।

নজরুল গীতি শুনছিলেন শিখা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। একটু পরেই শুনবেন রসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী এই দুই কেন্দ্রে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা, পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিবাড়ায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। জেলার উড়ান প্রকল্পের অধীনে 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘর এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। জমি, বিদ্যুৎ, জল সহ সব ধরনের পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে রাজ্য সরকার। এই বিমানবন্দরগুলি তৈরি হলে সংশ্লিষ্ট জেলাগুলির অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি

পর্যটনেরও প্রসার ঘটবে। নেপালে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ এ রাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সাক্ষাৎ করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও অসহায় পরিবারগুলির একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, নেপালের প্রাকৃতিক রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে রাজ্যের 32 জন এখনও নিখোঁজ। সুরেন্দ্রনাথ আইন কলেজে কম উপস্থিতি থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু হয়েছে। উপাধ্যক্ষ মোহাম্মদ তারান্নুম জানান, যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন ক্লাস করানো হবে। ইস্তফা বিতর্কের পর গতকাল কলেজে গিয়ে বিশেষ ক্লাস নেন উপাধ্যক্ষ। আগামী 7 দিন রোজ 8 ঘন্টা করে বিশেষ ক্লাস নেওয়া হবে। এদিকে আজ দ্বিতীয় সেমিস্টারের জন্য পড়ুয়াদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আগামী সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সব ফর্ম উপস্থিতির হারসহ পাঠানো হবে বলে উপাধ্যক্ষ জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিকদের অভিযোগ। প্রস্তাব সংক্রান্ত শুনানি শেষ হওয়ার পর প্রস্তাবিত 209টি ওয়ার্ড পুনর্বিন্যাসের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরির প্রস্তুতি শুরু করেছে পুরসভা। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে রাজনৈতিক দল ও নাগরিকদের 207টি আবেদনের শুনানি হয়েছে। সেই সঙ্গে শুনানির যাবতীয় কাগজপত্র পুরসভার তরফ থেকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। ব্যাংকে জাল নোট রাখার অভিযোগে শুভেন্দু চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে 100 টাকা মূল্যের 12টি জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, গতকাল দুপুরে বারুইপুর থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হরিহরপুর শাখা থেকে পুলিশে খবর দিলে নোটগুলি বাজেয়াপ্ত করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার নাকচরা নদীর মাটির বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে রায়ধিগির নন্দকুমারপুর পঞ্চায়েতের মোহাম্মদনগর কৈলাসপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ হরিণটানা বাজারের কাছে বাঁধের প্রায় 200 ফুট অংশে ফাটল ধরে ভাঙন শুরু হয়। জলের স্রোতে 2টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। খবর পেয়ে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে জেসিপি দিয়ে মাটি ফেলে বাঁধ মেরামতির কাজ শুরু করেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় গত রাতে নিশীথ ঘোষ নামে এক বিজেপি কর্মীকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, 2 দিন আগে মাটিয়া থানার অন্তর্গত স্কুলবাড়ি এলাকায় সরকারি গাছের থেকে অবৈধভাবে গাছের ডাল ও গাছে বিশেষ ধরনের পোকা টাকার বিনিময়ে তোলাবাজিদের বিক্রি করতে দেখে বিজেপি কর্মী ও সমর্থকরা বাধা দেয়। তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগও দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ। এর প্রতিবাদে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। 3 মাস পর আজ ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। শুরু থেকেই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল ঘেরা চিলাপাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা ভিড় জমিয়েছেন। পুজোর আগে এবং পুজোর সময় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। নদিয়ার কল্যাণীর এইমসে গতকাল দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মোট 171 জন স্নাতকের হাতে ডিগ্রি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 111 জন MBBS, 15 জন MDMS ও MDS, 37 জন BSc অনার্স নার্সিং ও 8 জন MSc নার্সিং লাভ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য অধ্যাপক গোবর্ধন দাস। আসন্ন দুর্গাপুজো, দেওয়ালি ও ছট পুজো উপলক্ষে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। হাওড়া নিউ দিল্লি, কলকাতা ঋষিকেশ, কলকাতা অমৃতসর, বাঘলপুর, আনন্দ বিহারের মধ্যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বলে রেল সূত্রের খবর। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12টা বেজে 30 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন ঝাপতালে তবলা শিল্পী উজ্জ্বল রায়, হারমোনিয়াম সহযোগিতায় দেবাশিস অধিকারী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59 মিনিট 45 সেকেন্ড। এখন খবর।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে, তাতে দেশ জুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছি বিস্তারিত খবরে। দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মীবাহিনী এবং বিশ্বের শিল্প নেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এই ক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্পনেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শ আহ্বান করেন। বৈঠকে উপস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0 অধীনে গড়ে ওঠা পরিকাঠামো ও সুযোগের প্রশংসা করেন। তারা ভারতকে বিশ্বমানের সেমিকন্ডাক্টর প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বৈঠকে ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, মাইক্রন ও AMD সহ বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের CEO ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300 আন্তর্জাতিক সংস্থা এবং 40 বেশি দেশের প্রতিনিধিদল অংশ নেবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায়

0: अश्विन,
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टेब्लिश हुआ था, तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब ढाई गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: श्री वैष्णव বলেন, 2004 থেকে পরবর্তী এক দশকে ইপিএফও মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। গত এক দশকে ধারাবাহিকভাবে মজুরি আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
2: আর ইন সেবা কার্যো মে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, ট্রি প্লান্টেশন হোগা, আর সাথ হি সাথ প্লাস্টিক কম করনে কে লিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করনা, পানি কো সেভ করনে, পানি বচানে और जल खेतों की सफाई का काम, ऑर्फेंज और हमारे जो ओल्ड एज होम में, ऐसे स्थानों पर जाकर सेवा कार्य करना, ये पार्टी के लोग जाकर काम करेंगे, आम जनता के लोग काम करेंगे, बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় 25 মিনিটের জন্য সেবা প্রদান করলে তাকে শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ জানিয়েছেন, গত 11 বছরে পিএম যশস্বী প্রকল্পের আওতায় 15,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পিএম যশস্বী প্রকল্পের মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং স্কুল ও কলেজ পর্যায়ে শীর্ষস্থানীয় শিক্ষা সংক্রান্ত উদ্যোগ। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী ও সুবিধাভোগী উপকৃত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সে দেশের সরকারকে অবহিত করার জন্য পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সও উপযুক্ত প্রতিবাদ জানাবে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে 140 কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড, যা দেশের কর্মসংস্থান ও আয় বাড়াতে বড় ভূমিকা নেবে। উল্লেখ্য, আজই নিউজিল্যান্ডের সংসদে 93-29 ভোটে চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজ এই কথা ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাডিয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।
3: लक्ष्मी तू तो आज अप्सरा लग रही है।
4: क्या लग रही हूँ सरकार?
3: परी, कभी सिनेमा देखी है तू?
4: हाँ देखी ना, वो बाल नागम्मा।
3: हाँ, तो आज फिल्म स्टार लग रही है।

0: 44 crore rupees, and the block will be constructed under phase 4 of the Pradhan Mantri Swasthya Suraksha Yojana. It will have 250 beds, 48 specialist OPD rooms and 9 modern operation theatres. In men's cricket, India will play the final match of the three-match T20 international series against Afghanistan at the Arun Jaitley Stadium in Delhi tomorrow. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. India have already secured the series with convincing wins in the first two matches. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছায়াছবি বাজিগার, শিল্পী কুমার সানু, অনু মল্লিক।

শুনছেন বাজিগার ছায়াছবির গান। এবারে শিল্পী কুমার শানু, সোনালী বাজপেয়ী।

এবারের ছায়াছবি রাজা হিন্দুস্তানি, শিল্পী উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক ও সবনা অস্থি।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। শেষ গান ছায়াছবি মে খিলাড়ি তু আনড়ি, শিল্পী অভিজিৎ, উদিত নারায়ণ ও সহশিল্পীবৃন্দ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ জোন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 52%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি কোচের তরঙ্গ, সকাল 6টায় সুভাষিত উপনিষদ থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার অনির্বাণ দলৈ, 6:45 প্রাথমিক উপস্থাপনে সুতপা চট্টোপাধ্যায় অধ্যাপজ্যোতি লাহিড়ী, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোহেল প্রামাণিক, 8:00 জানাওয়া জানা কথিকা জ্বালানি পর্ব শুনবেন প্রথম পর্ব বলবেন ডক্টর দেবারতী মিত্র, 8:05 নজরুলগীতি অঞ্জনা রায়, 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপ এর সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুষি চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ, পর্ব দ্বিতীয়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী সায়ম পাঁজা, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি কলকাতা, 9:30 গানে গানে পরবর্তী অংশ, বেলা 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় কিংসু ঘোষ ও অন্বেষা চট্টোপাধ্যায়, বেলা 12:00 আধুনিক গান সুস্মিতা মুখোপাধ্যায়, 12:15 লোকগীতি সুরভি চক্রবর্তী, 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, তারপর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পদুম বসান গ্রাম থেকে গ্রামীণ যুবদের অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য, বেলা 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহলে শুনবেন ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে, বিকেল 5:00 ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস রক্তিম বরম ময়দান উপস্থাপনায় বিতান দে, 5:30 বিদ্যার্থী

শ্রোতাদের জন্য অনুষ্ঠানে শুনবেন NAP 2020 বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় পর্ব, আলোচনায় পড্ডব সরকার, উপরাজ্য প্রকল্প পরিচালক, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, পার্থ প্রতিম বৈদ্য প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ, সাথে পিয়ালী ঘোষ, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সাঁওতালি ভাষায় সাঁওতাল সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা অনুষ্ঠান, অংশগ্রহণে মদন মোহন বাস্কে, সুখচাঁদ সরেন ও সুতালাল সরেন, 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণীতে নারকেল ও সুপারির চারা তৈরি রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খানার সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 মহাভারত থেকে পাঠ পরিবেশনায় নন্দ দুলাল চক্রবর্তী, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস, এ নিয়ে প্রথমে শুনবেন, তারপরে পরিবেশ রক্ষায় পশু পালকদের ভূমিকা, এ বিষয়ে নিরঞ্জন মিশ্র সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রৌদ্রস্য রক্ষিত, 9:30 বাংলা নাটক মামলার ফল রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা আশিস গিরি, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়, 10:45 রজনীকান্তের গান অর্চনা ভৌমিক, 11:00 লোকগীতি সুরভি চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী ভাস্কর সেন। এবারে আসছি সঞ্চিত পঁচাত্তরঙ্গের প্রথম অধিবেশনে, 6:15 সুভাদ্র সঙ্গীত, সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত দোয়েল প্রামাণিক, 6:35 রামচরিত মানস পর্ব 236, 6:45 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, 8:30 শ্যামার সঙ্গীত অঞ্জনা রায়, 8:45 অতুল প্রসাদের গান অর্চনা ভৌমিক, 9:00 লোকগীতি সুরভি চক্রবর্তী, 9:10 রসধারা জ্যোতিপ্রসাদ, 10:15 অঞ্জুমান সহনাজ খাতুন, 10:30 সেমিনার ইন্ডিয়া 2026 উদ্বোধনী অনুষ্ঠানের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে, উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বেলা 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি জ্যোতিপ্রসাদ, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠানের পরবর্তী অংশ তাপ্তি চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী রৌদ্রস্য রক্ষিতি, সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্রগীতি অর্চনা ভৌমিক, 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কুপ্রসাদ, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা রিঙ্কুপ্রসাদ, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলশান রিঙ্কুপ্রসাদ, 7:10 আধুনিক গান সুস্মিতা মুখোপাধ্যায়, 7:30 দর্পণ রিঙ্কুপ্রসাদ, 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ আধুনিক। মাফ করবেন, রাত 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, 8:30 স্পটলাইট বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে সঞ্চিত প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 2 সেকেন্ড। জয় হিন্দ।